সই পাপাইলে পরকটু না গায় তেই পাপালে পামারি। এই বাতকে তুমি লিখে নিন্দ্রা কা বসমা সবাই পারি গায়ে সীতা মাউতাই রে নিন্দ্রা বাট বিউ কি কনতা সমঝে রিহাল হুনি। রাম সীতা বনমা গর বসেছেন রে নিন্দ্রামা পড়েছেন রে ছক পড়েছেন ঝলাচ্ছ বিউদা কে পিন ছাইন ঝরসঙ্গ বিহাল ভর বসেছেন রে রামলে ছোড়ে হিঁড়েছেন রে অব কাহ জানে বৃন্দবনকে জঙ্গলমা একলাই পড়িও মা আইমে ক্যাটাগরি তেসে মনে গেছে পানী কো পানেরো ফুলবাড়ি আমের গজুর বসাও নাই রয় উঠা না উঠা শিলাকে দাজু পূর্বাই উজেল ভয় ওই রাত শিল ভন্ডারি দেবী ভাগবত কথা মৃত সারি বিস্তার গছু দেবী কো মাইমা আপারা বুঝানু লীলাউ নাইকা সব মাখানি তাউলি তাশালা পানি খানে অঙ্করা ধেরাই।

0: আমা বাইরে আনুস না, কৌয়া করায়ো আমরো বা আউনি সমাচার লে আয়ো, আমরো বা আউনি, আমরো বা আউনি।
1: সুবল সুবল সরি বল, ভালা ভালা সমাচার লেরা। হ্যাঁ কত্তি করার মুরে কো বান।
0: আমা কওয়ালে আমরো বা আউনি সমাচার লে আয়কো হই না, কিনা ধপাকো?
1: সুসমাচার হইনি ছোরা, পল্টনি কো কেই ভর হুন্না। তেরা বা আউলান ভনে তো রর মাত্র ভো বাবাই।